0: সে চাঙ্গুটু খেলে।
1: নেপাল ভাষায় ন্যায় পুষে চৌ মেতা
2: সুথেয়া 6:30 থেকে 7 বাজে তক স্টেশন কিপস এফএম 98.3 মেগাহার্টজ।
3: Keeps FM 98.3 megahertz. Your companion.
4: Three in one. From the movie Bajrangi Bhaijaan.